0: মারনি কেন বড়াল জাখা মানু কান বট্রা মানুয়ারো রান রেজিস্টার কাজু কাবন বট্রা বল করা যারে কাবন বা মানু রিফাইন মানু লাইসেন্স ওয়ালকো কাবন বাঞ্জি নামে ইউরোপুঞ্জু গুজা গুজ রেড জাও পাল গড়লো মারাকা নাল রেড জাও গুরান আচারে রেড জাও লাওয়া কাবার লাওয়া
1: FNR স্পন্সর
2: It's your hourly weather update with First Nations Radio.
1: For the Northern Territory weather this weekend, Darwin and Palmerston 35 and sunny, the Tiwi Islands 34 and sunny, Jabiru 36 and sunny, Wadair 34 and cloudy, Borroloola 34 and possible showers, Nhulunbuy 30 and possible showers, and Alice Springs 31 and cloudy.